খামরিমো সিরংসা মতনজি তুমকুং তুমলাট রং থুপে আরেসা আডন আতিম কা জুঙানবু গন্ড্রেন রেনু সং উন কুসুসা আচেবু তিয়ল ইংনু সং রেম গো সোমলামু রং মিটলম সর্ব খামরি স দেবকা থুপে আরেকা সমস আতিম ফুদিংমো মিডমে গ্যনে চকতি সামথাপ তি তর কুক্যক মিটাবেন্ট টুন্ঠকাত গ্য ফ্লি স ফ্লি কি লহরসকা নমবং সুত কংটক নামুনসা মতনজি রং থুপে লম জকবামো থুপি আরে রেম রেন সংন গ্য কচ্ছাসাম মেগাহার্স এফ এম কঞ্চনজঙ্গা লমনা সেনং খুচু ওলমদো আলং রে গুনসা কুকা তুমছংঞ্চু ওবিলম অন ইয়র অ্যাপস ডাউনলোড মাতনলা সেনং খুচু মতনজি পোর তাক নামক টুনঠক নিচা ফ্লি থেপ তরক উন নাম ওলমদো মিগদুম নামক টুনঠক নিচা খা কচা তরক নমকুম নিয়ম লাভো ছ ফু সরং পঞ্জিং সিয়াগম আতিত বিকা কাইসা স্টেডিও সাগির নামসিন ফ্রি সফেদ বকলিল থিম অনন্মাত বা রেন চংসা কমদুনকা থপে আরে সা হানফনবু ভম ফুদিংম সিনং ও রেন অঙ্গেল ছিং রংকুপসা অমনিমকা ভম স পুনল নি সাম গ ওয়াম সিনং ও উন ভম আরে সা আগ লিয়নং ও